0: আকাশবাণী কটক শুনন্তু কৃষি সূচনা।
1: প্রিয় চাষী ভাই ভনি মানে, অধিক অমলক্ষম সোরিষ চাষ পাই উন্নত কিসমর বিহন চয়ন করন্তু। তা সহিত চাষ সময়রে এথেরে দেখা যাউতিবা বিভিন্ন প্রকার রোগপোক নিয়ন্ত্রণ করন্তু। সোরিষ চাষরে পাউঁশিয়া রোগর দমন পাই প্রোপিকোনাজোল 1 মিলিলিটর কিংবা কারাথেন 1 মিলিলিটর 1 লিটর পানিরে মিশাই সিঞ্চন করন্তু। জৌপোকর দমন পাই হেক্টর প্রতি 1000 মিলিলিটর ডাইমেথোয়েড 30 ইসি কিংবা ইমিডা ক্লোরপিড 17.8% এসএল 125 মিলিলিটর বা থায়োমেথোক্সাম 25 এসজি 125 গ্রাম কু 500 লিটর পানিরে মিশাই উপরবেলা সিঞ্চন করন্তু। ফসলরে পত্রচিতা দাগ দেখা দেলে এহার দমন পাই হেক্টর প্রতি 1.5 কিলোগ্রাম কপর অক্সিক্লোরাইড বা 1.5 কিলোগ্রাম মাঙ্কোজেব কু 500 লিটর পানিরে মিশাই সিঞ্চন করন্তু। সরিষ ফসলরে করতিয়া মাছি ও পত্রছন্দা পোকর দমন পাই হেক্টর প্রতি 500 মিলিলিটর ইথোফেনোপ্রক্স 10 ইসি কিংবা 500 মিলিলিটর ইন্ডোস্কা কার্ভ 14.5% ইসি 500 লিটর পানিরে মিশাই সিঞ্চন করন্তু। ভেন্ডি বিহন লগাইবার 3 সপ্তাহ পরে কুড়াখোসা করি বলকা অর্ধেক যবক্ষারজান সার প্রয়োগ করন্তু। প্রতি 5-6 দিন ব্যবধানরে ভেন্ডি কিয়ারিরে মাটির বতর দেখি জলসেচন করন্তু। প্রতি 2 দিনরে থরে ফল তোলিবা উচিত, নচেত গছর বৃদ্ধি ও ফলধারণার শক্তি কমি যাইথে এবং ফল বুঢ়া মধ্য হয়ে যাইথে। পনিপরিবা ফসলরে জীবাণুজনিত ঝাউঁলা রোগ হইথিলে এহার দমন পাই প্রতি 10 লিটর পানিরে 1 গ্রাম স্ট্রেপটোসাইক্লিন মিশাই গছ মূল ভিজাইবা পর্যন্ত সিঞ্চন করন্তু। টমাটো ভেন্ডি ইত্যাদি ফসলরে পত্রপোড়া রোগ লাগিথিলে এহার দমন পাই প্রতি লিটর পানিরে 3 গ্রাম হিসাবরে মাঙ্কোজেব মিশাই সিঞ্চন করন্তু। বাইগণরে কাঙ্কেড়িয়া পোকর দমন পাই 4 গ্রাম কার্বারিল প্রতি লিটর পানিরে মিশাই সিঞ্চন করন্তু। বাইগণরে কাণ্ড ও ফলপিচা রোগ লাগিবার বহু আশঙ্কা অছি, এহার প্রতিকার সকাশে প্রতি লিটর পানিরে 3 মিলিলিটর হিসাবরে কপর অক্সিক্লোরাইড সিঞ্চন করন্তু। কখারু জহ্নি কাকুড়ি জাতীয় ফসলরে ফলমাছি দমন লাগি 1 মিলিলিটর মালাথিয়ান সহ 20 গ্রাম গুড়কু 1 লিটর পানিরে মিশাই বিষ থোপ করি ব্যবহার করন্তু। আভ্যন্তরীণ অঞ্চলরে অদিনিয়া ফুলকবির কিসম যথা হেমলতা তলি হয়ে যাইলে মুখ্য কিয়ারিলে লগাই দিয়ন্তু। ঝাউঁড়া সহণি থিবা লঙ্কামরিচ কিসম যথা উৎকল রশ্মি ও উৎকল আভা লগান্তু। লঙ্কারে উঙ্কুণিয়া পোক দেখা দেলে পত্রমোড়া হয়ে যায়, এথিপাই একর প্রতি 350 মিলিলিটর ইথিয়ন সিঞ্চন করন্তু। বাইগণরে ফল ও কাণ্ডবিন্ধা পোকর দমন নিমন্তে সমন্বিত পোক পরিচালনা পদ্ধতি অনুসারে একর প্রতি 20,000 ট্রাইকোগ্রামা পরাশয়ী ছাড়ন্তু। 300 PPM নিম্বজাতীয় কীটনাশক বিষকু একর প্রতি 1 লিটর হিসাবরে প্রয়োগ করন্তু, অথবা প্রতি লিটর পানিরে 5 গ্রাম কার্বারিল মিশাই সিঞ্চন করন্তু। কখারু জাতীয় ফসলরে লাল ও কলা কখারু ভৃঙ্গ দমন লাগি একর প্রতি 800 গ্রাম কার্বারিল প্রয়োগ করন্তু। পনিপরিবারে দহিয়া পোক দেখা যাউথিলে এহার দমন সকাশে ফসল ফলন্তি অবস্থায় থিলে প্রতি লিটর পানিরে 2 মিলিলিটর মালাথিয়ন এবং অন্য অবস্থায় থিলে প্রতি লিটর পানিরে 2 মিলিলিটর মিথাইল ডিমেটন সিঞ্চন করন্তু।
0: শুনিলে কৃষি সূচনা। এথেরে শুনন্তু চাষী ভাই ও ভণীমানঙ্କ ପାଇଁ ପାଣିପାଗର ସୂଚନା। চাষী ভাই ও ভণীমানଙ୍କ ପାଇଁ ମିଳିଥିବା ପାଣିପାଗ ସୂଚନାରୁ ଜଣାଯାଏ ଆସନ୍ତା 24 ଘଣ୍ଟା ମଧ୍ୟରେ ରାଜ୍ୟର ପ୍ରାୟ ସବୁ ଜିଲ୍ଲାର କିଛି କିଛି ସ୍ଥାନରେ ଅଳ୍ପରୁ ମଧ୍ୟମ ଧରଣର ବର୍ଷା କିମ୍ବା ଘଡ଼ଘଡ଼ି ସହ ବର୍ଷା ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ତେବେ ରାୟଗଡ଼ା କୋରାପୁଟ ଗଜପତି ଜିଲ୍ଲାର ଗୋଟିଏ କିମ୍ବା 2ଟି ସ୍ଥାନରେ ଘଡ଼ଘଡ଼ି ବିଜୁଳି ସହିତ ଘଣ୍ଟା ପ୍ରତି 50-60 କିଲୋମିଟର ବେଗରେ ପବନ ବହିବା ସହିତ ପ୍ରବଳ ବର୍ଷାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଶୁଣିଲେ ଚାଷୀ ଭାଇ ଓ ଭଉଣୀମାନଙ୍କ ପାଇଁ ପାଣିପାଗର ସୂଚନା।

শ্রোতা বন্ধু শুণুলে বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার কার্যক্রম টিউন করেছেন 100.1 এফএম আকাশবাণী কেন্দুঝর নিউজ অন এআইআর লাইভ স্ট্রিমিং আপ যোগে মধ্য আপনার আমকেন্দ্রর কার্যক্রম শুনিপারুচ্ছন্তি। সময় বর্তমান আমার স্টুডিও ঘড়িরে পূর্বাহ্ন 10টা বাজি 1 মিনিট। কার্যক্রম পরিসরক যাওয়া আগরু প্রথমে শুনে নিয়ন্তু আজ প্রচারিত হওয়া থিবা কার্যক্রম সূচনার কেতোটি। এই কিছুক্ষণে শুনিপারিবে কথা ও গীতর অঞ্জলি গীতাঞ্জলি, পরে রয়েছে এনসিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রমর 1309 অধ্যায়। 10:30 আজ দিন 1:20 মহিলা নিমন্তে কার্যক্রম বসুন্ধরা, এতে অন্য প্রসঙ্গ সহ মুখ্য প্রসঙ্গে রয়েছে সুস্থ জীবন যোগর আবশ্যকতা। এ সম্পর্ক এক সাক্ষাৎকার ভিত্তিক আলোচনা রয়েছে যোগ শিক্ষক ক্ষীরোদ খড়াই। আজ সন্ধ্যা 5টায় সঙ্গীত ভিত্তিক কার্যক্রম ইন্দ্রধনু, পরে পরে যুববাণী যুব শ্রোতাঙ্ক লাগি কার্যক্রম শুনিপারিবে 5:30। আজ রাতে 7টায় শুনিবে ওড়িয়া আলবম গীত, 7:30 প্রায়োজিত কার্যক্রম আম কেন্দুঝর আম ডিএমএফ। আজ রাতে 8টায় শুনিপারিবে দেশাত্মবোধক গীত এবং 8:15 আলাপ কার্যক্রম শুনিপারিবে। আজ রাতে 10টায় বিশেষ কার্যক্রম শৃঙ্খলার 12 বর্ষে কেন্দ্র সরকার, এখন রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্র। সিনে তরঙ্গ চলচ্চিত্র গীতর কার্যক্রম আজ রাতে 10:35। ইয়েলা শ্রোতা বন্ধু আজ প্রচারিত হওয়া থিবা কার্যক্রম সূচনার কেতোটি। আকাশবাণী কেন্দুঝর, সময় পূর্বাহ্ন 10:03 হওয়া যাচ্ছি। সময় গীতাঞ্জলির প্রযোজনা অনিতা তির্কী।

0: साते संग संग नगरते बुलाए जय हो राम सीता हरी हो राम।
1: শ্রোতা বন্ধু আপন কার্যক্রম শুণুলে আকাশবাণী কটক কেন্দ্র আকাশবাণী কেন্দুঝর কার্যক্রম প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 100.1 মেগাহর্টজ যোগে নিউজ অন এয়ার লাইভ স্ট্রিমিং আপ্রে আপন এই কার্যক্রম শুনেপার সময় বর্তমান দিন গোটা বাজে 20:24 প্রচার করছু মহিলা মানক পাই কার্যক্রম বসুন্ধরা।
2: কেন্দুঝর জেলার বিশ্বাসযোগ্য ও ভরসার একমাত্র প্রতিষ্ঠান কনক জুয়েলারি ও কনক গার্মেন্টস।
3: সোনা রূপা হীরা ড্রেস ও লুগা পাই কনক জুয়েলারি কো আসন্তু।
2: কনক জুয়েলারি বিএস মল ধোপাড়িয়া ছক কেন্দুঝর মোবাইল 9437632517।
4: সুভদ্রা লক্ষ্যপতি দিদি এবং স্বয়ং সহায়ক গোষ্ঠী বলরে আজি ওড়িশার প্রতিটি মহিলা সশক্ত মা মানঙ্ক পাই সম্মান ও আর্থিক স্বাবলম্বন আনিছন্তি লোকঙ্ক সরকার।
5: সমৃদ্ধ জন্মভূমি সশক্ত নারী সুরক্ষিত শিশু সমৃদ্ধ ওড়িশা।
4: সুভদ্রা যোজনা ওড়িশার মহিলাঙ্কু করিছে আর্থিক স্বাবলম্বী ও সশক্ত।
5: অন্যান্য মহিলা স্বয়ং সহায়ক গোষ্ঠীঙ্কু রাজ্য সরকার যোগাইছন্তি নূতন জীবিকা। মহিলাঙ্কু আয় বৃদ্ধি ও আত্মনির্ভরশীলতার পরিচয় পালটিছে লক্ষ্যপতি দিদি।
4: মুখ্যমন্ত্রী সম্পূর্ণ পুষ্টি যোজনার কিশোরী মা ও শিশুঙ্ পোষণ আর্থিক দুর্বল পরিবারর কন্যামানঙ্ক বিবাহ পাই মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা ও মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গল যোজনার সুরক্ষা ও সহায়তার সংকল্প সহিত রাজ্যর মহিলা এবে সশক্তিকরণ দিগরে অগ্রসর।
5: বিকাশর ধারা।

0: ক্রেতা টেলিলকে অ্যাপ, ওয়েবসাইট www.tele-law.in या টোল ফ্রি নম্বর 14454 से प्राप्त की जा सकती है।
1: শ্রোতা বন্ধু, সুরর জাদুরে ভিজিগলা মন। সতরে প্রত্যেক গীত নিজ ভিতরে লুচাই রকিথায় এক সুন্দর কাহণী। সেই কাহণীর আউ এক পৃষ্ঠা ওলটাইবা পাই আসন্তু শুনিবা পরবর্তী গীত।

প্রিয় শ্রোতা বন্ধু, সরসরিতর রাগ ইন্দ্রধনু আসরের আজ এতিকি সঙ্গীতর এই সাতরঙ্গ আপনার মন আকাশে আনন্দ প্রেম ও স্মৃতির এক সুন্দর ইন্দ্রধনু সৃষ্টি করেছিল বলে মোর বিশ্বাস। পুনে আউ এক নূয় আসর, নূয় সুর, নূয় ভাবনা সহ ভেটিবা সময়ের ইশারে আজপ্রাই বিদায় নেছি। নমস্কার।

প্রিয় যুব বন্ধু, বিজ্ঞান গবেষণা কেবল পরীক্ষাগারর ভিতরে সীমিত নুহে। এহা হেউছি সত্যের সন্ধান, নূতন জ্ঞানর অন্বেষণ এবং মানব কল্যাণ পাই চিরন্তর প্রয়াস। যুবপিঢ়ির শক্তি, সৃজনশীলতা ও উদ্ভাবনী চেতনা হি আগামী দিনের বিজ্ঞানক আহরি সমৃদ্ধ করিব। আসন্তু বৈজ্ঞানিক মনোভাব, যুক্তিবাদী চিন্তাধারা এবং গবেষণা প্রতি আগ্রহক বড়ায় এক জ্ঞান সমৃদ্ধ ভারত গঠনের সহযোগী হওয়া, এই আশা এবং কামনা সহিত রয়েছে। নমস্কার।

শ্রোত বন্ধু, আজি সন্ধ্যা ছটা দুই মিনিটে বনসুরভি জনজীবন সঙ্গীতর আসর। এথিরে শুনিবে বাথুটি গীত পরিবেশন করিবে শিল্পী ঝাড়েশ্বর নায়ক এবং সাথী। সন্ধ্যা সাতটায় নিবেদন করিবু আলবম গীত। সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে রাজ্যস্তরীয় প্রসারণে প্রকাশ প্রচার করিবু বিকাশর মন্ত্র আকাশবাণী কটক কেন্দ্রর। সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে প্রায়োজিত কার্যক্রম আম কেন্দুঝর আম ডিএমএফ। সন্ধ্যা আটটায় দেশভক্তি গীত। সন্ধ্যা আটটা পনের মিনিটে আলাপ। আজি আলাপর মঞ্চরে শিক্ষক উজ্জ্বল চন্দ্র সাহু সাক্ষাৎকার প্রদান করেছেন। তাঙ্ক সহিত কিছু আলাপ। রাতে দশটায় বিশেষ কার্যক্রম দ্বাদশ বর্ষরে সরকার। দশটা তিরিশ পঁয়ত্রিশ মিনিটে সিনে তরঙ্গ ওড়িয়া এবং হিন্দি চলচ্চিত্র গীতকে নিয়ে আমার কার্যক্রম। এ আগে প্রচার হওয়া আমার কার্যক্রম সম্বন্ধীয় সূচনা।

0: নমস্কার
1: শ্রোতা বন্ধু। শ্রোতা বন্ধু, অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা সহ সচেতনতার বিশেষ কার্যক্রম আম কেন্দ্র ছাড়া আম ডিএমএফ রু স্বাগত জনাওছু। শ্রোতা বন্ধু, কৃষি আম জীবন জীবিকার মুখ্য অঙ্গ। দেশের শতকড়া 80% লোক কৃষি উপরে নির্ভর করুথিবা বেলে আম জেলার ভাই ভৌণী মানে মধ্য কৃষি উপরে নির্ভর করে থাকে। কৃষির বিকাশ পাই জেলা খনিজ প্রতিষ্ঠান নিরন্তর ভাবে প্রচেষ্টা জারি রাখিছি। কৃষি কার্য পাই জলসেচনর আবশ্যকতা থিবা বেলে ডিএমএফ সহায়তায় উঠা জলসেচন মাধ্যমে জমিকু জলসেচিত করা যাই পারুছি। ডিএমএফ সহায়তায় উঠা জলসেচন কার্যক্রমকু নেই আজির কার্যক্রমরে এক উপস্থাপনা।
2: জোড়া ব্লকর কন্ড্রা গ্রাম পঞ্চায়েত অধীনরে কানপুর গ্রাম। এই গ্রাম কানপুর নদীবন্ধর তলমুণ্ডরে অবস্থিত। এই গ্রামের এক মিশ্রিত ভূমি ব্যবহার ঢাঞ্চা আছে, যাহার এক প্রমুখ অংশ জঙ্গল দ্বারা আচ্ছাদিত। গ্রামর জঙ্গল অঞ্চল প্রায় 118.25 হেক্টর, চরাভূমি প্রায় 43.93 হেক্টর। কৃষি গ্রামবাসীঙ্কর প্রাথমিক বৃত্তি হয়ে রয়েছে এবং এরপরে পশুপালন, শ্রম, গাড়ি চালনা এবং খনি সম্বন্ধীয় শ্রম কার্য দ্বারা পরিপূরক। স্থানীয় সম্প্রদায় পাই জীবিকা এবং খাদ্য পাই লঘু বনজাত দ্রব্য সংগ্রহ মধ্য এক প্রমুখ ভূমিকা গ্রহণ করে।
1: গ্রামবাসী মানে খরিফ ঋতুরে মুখ্যত আত্মনির্ভর পাই প্রমুখ ফসল চাষ করন্তি, যাহা সেমানঙ্ক পরিবারকু খাদ্য সুরক্ষা প্রদান করে। অধিকাংশ পরিবার পাই সেমানঙ্ক বগিচারে পনিপরিবা মধ্য চাষ করন্তি। পূর্বরু গাঁরে জলসেচন সুবিধা উপলব্ধ নথিলা, যাহা চাষীমানঙ্কু রবি এবং গ্রীষ্ম ঋতুরে দ্বিতীয় ফসল করিবা পাই নিরুৎসাহিত করুথিলা। যেতেবেলে কিছু চাষী দ্বিতীয় ফসল চাষ করিবাকু চেষ্টা করুথিলে, সেতেবেলে সেমানঙ্কর নিশ্চিত জলসেচন সুবিধার অভাব রহিথিলা, যাহাফলরে বারম্বার ফসল বিফল হেউথিলা। এই কারণরু অধিকাংশ চাষী মৌসুমী পরবর্তী সময়ে পড়িয়া জমিরে ফসল চাষ করিবারু বঞ্চিত হেউথিলে।
2: গ্রামবাসী মানে সম্মুখীন হেউথিবা অন্য এক প্রমুখ চ্যালেঞ্জ থিলা বারম্বার হাতী আক্রমণ। প্রতিবর্ষ হাতী খরিফ, রবি এবং গ্রীষ্ম ঋতুরে ফসল নষ্ট করে চাষীমানকর প্রবল ক্ষতি করন্তি। বারম্বার ফসল ক্ষতি এবং জলসেচন সহায়তা অভাবরু অনেক গ্রামবাসী দ্বিতীয় ফসল চাষ করিবাকু

শ্রোতা বন্ধু, প্রেমর প্রথম পরশরে মনরে সৃষ্টি হয়ে এক অজনা শিহরণ, ভাবনার আলোক ছায়া ভিতরে হৃদয়ের স্পন্দন হয়ে উঠে অধিক তীব্র, অধিক মধুর। সেই অনুভবকে নিয়ে আসুছি পরবর্তী গীত।

প্রিয় শ্রোতা বন্ধু, প্রেমর কোমল আবেগর আরম্ভ করে প্রতীক্ষার বিষাদ পর্যন্ত মানব হৃদয়ের বিভিন্ন অনুভূতি আমি অনুভব কলু বর্ষাত কি রাত চলচ্চিত্র এই সুমধুর গীতগুড়িক মাধ্যমে। বর্ষার ফুয়ার পরি এই গীতগুড়িক আজ মধ্যে সঙ্গীত প্রেমী হৃদয়ে সতেজ রয়েছে। তবে প্রিয় শ্রোতা বন্ধু, সিনেতরঙ্গর আজর এই সঙ্গীত সন্ধ্যা এটার শেষ হয়েছি। পুনি কেবে রূপালী পর্দার অন্য এক স্মরণীয় চলচ্চিত্র ও তাহার কালজয়ী গীত সম্ভার সহ ভেটিবি পুনি আপনকু। সে পর্যন্ত অনুরণিত হউ সঙ্গীতর স্বর, সতেজ রহু মনর উপবন। এ গীত সহিত বিদায় নেউছি। নমস্কার।